শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগা।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 29 জুলাই বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপানের কিউশু অঞ্চলে অত্যন্ত শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান আবহাওয়া এজেন্সি ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে। মঙ্গলবার বিকেল 4:27 কুমামোতো জেলায় 7.1 মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের ভূকম্পন তীব্রতা পরিমাপক স্কেলে এর তীব্রতা ছিল 7, যা স্কেলের সর্বোচ্চ সম্ভাব্য পরিমাপযোগ্য মাত্রা। এর আগে সেখানে সর্বশেষ ভূকম্পন হয়েছিল 2024 সালের 1 জানুয়ারি নোতো উপদ্বীপের ভূমিকম্পের সময়ে। কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, সাগা জেলার গেনকাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অথবা কাগোশিমা জেলার সেন্দাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এখনও পর্যন্ত কোনো অস্বাভাবিকতা খুঁজে পাওয়া যায়নি। এতে আরও বলা হয়েছে যে কেন্দ্রগুলোর আশেপাশে বিকিরণের মাত্রা অপরিবর্তিত রয়েছে। কিউশু রেলওয়ে কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পের কারণে কিউশু শিনকানসেন সহ তাদের সকল ট্রেনের চলাচল স্থগিত করা হয়েছে। উল্লেখ, জাপান আবহাওয়া এজেন্সি মঙ্গলবার সন্ধ্যা 6:10 আরিয়াকে ও ইয়াতসুশিরু সাগরের উপকূলীয় এলাকার জন্য জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করে নিয়েছে। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ইউক্রেনের প্রতি তার দৃঢ় সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেছেন। সোমবার পোর্টসমাউথের একটি নৌঘাঁটিতে বক্তব্য রাখার সময় বার্নহ্যাম ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের উপর জোর দিয়ে বলেন, আমরা শতভাগ ইউক্রেনের সাথে আছি। মিস্টার প্রেসিডেন্ট, আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে শতভাগ আছি এবং ইউক্রেনের প্রতি এই দেশের করার প্রতিটি প্রতিশ্রুতি আমি সম্পূর্ণরূপে রক্ষা করব। বার্নহ্যাম আরও বলেন যে তিনি একটি নতুন ব্রিটিশ ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মেধাসত্ত্ব ভাগ করে নেওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, এটি কিভকে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে সাহায্য করবে। সরকার বলছে, এই সিস্টেমে ট্যাবলেট আকৃতির ইলেকট্রনিক জ্যামার ব্যবহার করা হয়, যা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এর সাথে সংযুক্ত ড্রোনগুলোকে শনাক্ত করা থেকে বিরত রাখতে পারে। এতে আরও বলা হয়েছে যে এই প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের ফলে ইউক্রেন নিজেই এই ডিভাইসগুলো ব্যাপকভাবে উৎপাদন করতে সক্ষম হবে। প্রায় 2 সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলা থেকে বিরত রয়েছেন। সোমবার তিনি মার্কিন গণমাধ্যম অ্যাক্সিয়সকে বলেন, তিনি আলোচনাকে আরেকটি সুযোগ দিতে চান। তবে তিনি সতর্ক করে দেন যে আলোচনা ব্যর্থ হলে মার্কিন বাহিনী কঠোর সামরিক ব্যবস্থা নিতে প্রস্তুত। ট্রাম্প দাবি করেছেন যে দুই পক্ষ অত্যন্ত গভীর আলোচনা করছে, তবে তিনি সতর্ক করেছেন যে কূটনীতিকে বেশি সময় দিতে রাজি নন তিনি। তিনি আরও বলেন, হয় এটি দ্রুত এগোবে, নয়তো একেবারেই এগোবে না। পরবর্তীতে ট্রাম্প সাংবাদিকদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমাদের মধ্যে ভালো আলোচনা হচ্ছে, তাই দেখা যাক কি হয়। আমার মনে হয় কিছু একটা হওয়ার ভালো সম্ভাবনা আছে, এবং যদি তা হয় ভালো, আর যদি না হয় তাহলে আমরা আগের কাজেই ফিরে যাব। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক সংবাদ সম্মেলনে এই পরিস্থিতির সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেই নিজের তৈরি করা এক জটলায় আটকা পড়েছে। তিনি বলেন, মধ্যস্থকারীরা এই অঞ্চলের বর্তমান ঘটনাবলী সম্পর্কে আমেরিকার পক্ষ থেকে আমাদের কাছে বার্তা পৌঁছে দিতে পারেন, তবে বর্তমানে আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনা চলছে না।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়চি সানায়ে সোমবার সংসদের বিশেষ অধিবেশন শেষ হওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, চলতি বছরের শুরুতে তার দলের নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের কাছে করা প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন সংশ্লিষ্ট নীতির প্রতি তিনি মনোযোগ দিয়েছেন।

0: আকাইচি বলেন, এই বিশেষ সংসদ অধিবেশনে আমার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দেওয়াই ছিল আমার লক্ষ্য। সাম্প্রতিক অধিবেশনে সরকারের দাখিল করা 64টি বিলের সবগুলোই পাশ হয়েছে। এর মধ্যে জাতীয় গোয়েন্দা পরিষদ প্রতিষ্ঠা আইন এবং সংশোধিত সম্রাট পরিবার আইনও অন্তর্ভুক্ত। ইয়েনের অবমূল্যায়ন এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়ে উত্থাপিত অভিযোগগুলো তার প্রশাসন কিভাবে মোকাবিলা করার পরিকল্পনা করছে সে বিষয়েও তাকাইচি কথা বলেছেন। তিনি বলেন, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং রাজস্ব শৃঙ্খলার মধ্যে কোনো একটিকে বেছে নিতে হবে না, বরং আমরা দুটোই অর্জন করতে পারি। এটাই দায়িত্বশীল ও সক্রিয় রাজস্ব নীতির অর্থ। আমরা স্বচ্ছতা এবং সতর্কতার সাথে বাজারের সাথে যোগাযোগের মাধ্যমে বাজারের আস্থা অর্জন করব। তাকাইচির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল জাপানি নাগরিকদের ক্রয় ক্ষমতায় সহায়তা করতে 2 বছরের জন্য খাদ্যদ্রব্যের উপর ভোগ্যপণ্য কর হ্রাস করা। বিষয়টি এখন নির্দলীয় জাতীয় পরিষদের একটি কার্যনির্বাহী পর্যায়ের বৈঠকে আলোচিত হচ্ছে। তাকাইচি বলেছেন, তিনি আশা করছেন আলোচনাটি শীঘ্রই একটি সিদ্ধান্তে পৌঁছাবে। জাপান সরকার উচ্চ ঝুঁকিপূর্ণ স্টকারদের জন্য জিপিএস ট্র্যাকিং ডিভাইস পরা বাধ্যতামূলক করার বিষয়টি অবিলম্বে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার একটি অপরাধ দমন বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রীরা জরুরি পদক্ষেপসমূহ অনুমোদন করেন, যার মধ্যে এই পদক্ষেপটি চালু করার জন্য আইনি সংশোধনের সম্ভাবনাও অন্তর্ভুক্ত রয়েছে। তারা উল্লেখ করেন যে যেসব স্টকারের গুরুতর অপরাধ করার উচ্চ ঝুঁকি রয়েছে, তাদের শিকার হওয়া ব্যক্তিদের অপরাধীরা কোথায় আছে সে সম্পর্কে সচেতন থাকা এবং তাদের সংস্পর্শ এড়ানোর সক্ষমতা থাকা প্রয়োজন। কর্মকর্তারা এমন ব্যবস্থা বিবেচনা করছেন, যেমন স্টকাররা কাছে আসার সময় ভুক্তভোগীদের স্মার্টফোনে নোটিফিকেশন পাঠানো। তারা অন্যান্য দেশে ব্যবহৃত ব্যবস্থার আলোকে প্রযুক্তিগত এবং পরিচালনাগত বিষয়গুলো খতিয়ে দেখবেন। এমন কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে, যেখানে পুলিশ নিষেধাজ্ঞা জারির মতো ব্যবস্থা নেওয়ার পরেও পিছু ধাওয়া করার বিষয়টি গুরুতর অপরাধে পরিণত হয়েছিল। জাতীয় পুলিশ এজেন্সি জানাচ্ছে, 2025 সালে জাপান জুড়ে পুলিশ বিভাগগুলো স্টকারদের বিষয়ে প্রায় 23,000 পরামর্শ পেয়েছে, 1,546টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং 3,037টি মামলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সব পরিসংখ্যানই ছিল রেকর্ড সর্বোচ্চ।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।